आपको सूरीनाम जाना है, गाड़ी हीर करना है, तो आपको जाना पड़ेगा Magenta weg 259 bij autoverhuurbedrijf Amalia. Zeer zuinige auto's zoals Toyota Premio, Toyota Raktis, Toyota Fits. Contact in Suriname, de heer Parkas Gokul op telefoonnummer 00597 875739. Contact in Nederland 06 57 418873. Autoverhuurbedrijf A.

het is echt waar. Trump herhaalde ook zijn eerder bewering dat Amerika bole Amerikaanse maritieme blokkade waarmee de scheepvaart verkeert, Iranke haven mee wordt tegengehouden. Iran beslist dat de VS de controle over de straat van Hormuz hebben. Bolle het scheepvaartverkeer is door de zeestaat sterk teruggelopen. Hormuz is van groot belang voor de internationale energiehandel. Op het Aegea conflict passeren ongeveer 1/5 van de wereldwijde olievoorziening via deze route. Op het Aegea nieuwe economische maatregelen tegen Iran. Washington voert ondertussen ook de economische druk op Teheran. Verderop, Amerikaanse minister Financiën bolle week nieuwe maatregelen tegen Iran zal aankondigen. Volgens hem gaat het om stappen die het land economisch nog verder te isoleren. Mensen te trum bezig zijn Iran kebare mee. Hamari janta en wij lijden eronder om de dure benzine, de dure brandstof te gaan betalen, mensen. Aber die koos Suriname mee, Arman Sundermange, loonsverhoging. De regering in Suriname onderhandel kreeg, loonsverhoging kebare mee, vakbeweging hega, Rafaxur. Arman Sunder John Hege woordvoerder Rafaxur zei mange he loonsverhoging van 25% lanti se. Maar lanti bole he bole ham toke 25 na de maar 10% ambtenaren salarissen structuur met 10% aan te passen. O bole hega vakbeweken bole he bole hega zo werd voorgesteld om de belastingvrije grens te verhogen naar 9000 naar 15000. Want op dit ook een nieuw jaar te toch je een belasting bereken te bole ook een grens te verhogen weken 15000. Volgens Sunder is dit voorstel op dit moment niet aan de orde bij de regering. Dat werd hen en tijdens de vergadering afgelopen week meegedeeld. Bolle Oehamlo Abbenakker Sakila. Bolle er is geen sprake van de verhoging. Ja, hoi, bhaiya. Ta haan to dal lage ki koersu a chari. Maar ab dekho regering bolle hem toke 10% debe. Lanti ke kam kartan ki verhoging. Aur hi mange hai 25%, beste luisteraars, to je maat he. Sunder ke ab deko bhaiya, Colombia mein aardbeving bhail he. Aap log ko to ikar bare mein hum batai he. Kitra log waan pe maral he, 280 mensen hebben de leven daar. Mensen, ab batawe hega, een aardbeving was 7.4. Kostte 280 mensen het leven, bijna 27 gargirge he, verwoest hoege he, zaharkane, barka rasta, sab tutke saka hoege he, jaisie go rastak namra Gali en Pereira, bole miljarden schade deswame bhaiya, Colombia ke minister joan he, bole he, bahur kritiek paise, bitte hue hafta mein aur bolega Caribbean strand jo raha aan te relaxen bolega weekend beelden verschenen waarop te zien is dat hij op de Caribbean strand aan het relaxen was aur bole okar upar kritike bole des mein hi hum log ke itra admi maral hai sab ghar bhi gir gaye hai aur jo ne minister jo ghar ke bare mein jo hai festing ke jiska naam hai Jim Andres Beltran o jai ke strand pe relax kare hai ekar bare mein oppositie linkse oppositie ego motie van wantrouwen regering mein indien kari se kritiek moment besloot vakantie te vieren bole itra kritiek hai ab bole minister van volksgezondheid ke huisvesting ke bole gele vakantie vieren kare bole bericht op ik schreef de minister dat hij niet op vakantie was ik wil een paar uur doorbrengen met mevrouw en kinderen
die ik al enkele dagen niet had gezien. Bole Cairo chuiga apan aurat ladkan ke bole na dekh rahi bole ohik mare bole hum bole usab ke dekhat marti Shakira hi so mar ke financiële steun toegezegd voor wederopbouw schoolien jun waarschijnlijk bij de Amerika filantroop Howard Buffalt het zwaar getroffen departement Kokomeba ja Afro-Colombiaanse oorspronkelijke gemeenschap woorden Colombia met jun kaprilon huare ook er gemeenschap mee 2800 school beschadigd bij de Choco met mensen op het eigen heen schoolen zijn ze verbouwd geweest. Ik heb er mee Shakira aan de journalisten wat jij zei je maar 1 miljoen dollar of 865.000 euro toegezegd. Colombiaanse zangeres ego he bole otra paisa toke hem debe. Colombiaanse zangeres zei dat ik 1 miljoen dollar was toegezegd voor de wederopbouw. Het geld zal naar de verwachting worden gebruikt voor het repareren van de beschadigde scholen. Kebare me naki ghar me dharie paiswa. Kono zangeres bhaiya miljonair he to 1 miljoen dega. स्कूलिया के बनावे के बारे में हमारी जनता तो आप लोग को बताएं भैया एसएलएम के बारे में बड़ा क्रिटिक है एसएलएम के बारे में एसएलएम रिएक्ट करेगा और ब्रेक ओवर खाओस samenstelling en functie van de RVC volgens directie is dat ongewijzigd. SLM kebare me. Oh, SLM Surinaamse RVC via raad van commissaris doen bole he. Bole hega. Aanleiding voor de reactie. Bole hega. Online publicatie hega. Sora tarike doen waren tijd dharise. Bole hega. Chaos raad van commissaris SLM me. Oh, bole hega. Naar de aanleiding daarvan bole directie bole gezamenlijk kennis te nemen van een bericht geven of bole ook de functie binnen de raad zijn volgende maatschappij bole kuchna verander bhail hai to bari lamba chowda SLM ke baare mein likha gaya hai hamari janta to hum boli aapko kuch chota roop mein aapko bata de bhaiya 9 aadmi ke Suriname desh mein 9 verdachten veroordeeld in zaak vermissing van 2 mannen doe je een laatst bij le ook er baare mein bhaiya 9 aadmi ke saban pakdi se बतावे गरी से पड़का क्रिमिनल ऑर्गेनाइजेशन के बाद स्कूलन ते हैवन खमाक आन देलनाम आन एन क्रिमिनल ऑर्गेनाइजेशन फॉरबरेडिंग हैंडलन मेट बत्रेकिंग ऑफ द वेट फन फरडोवेंड मिडलन uitvoeren van cocaïne of een poging daartoe dan wel hen aanwezig hebben van cocaïne te oeën 50 jaar mangen hè aanbariske jal mangen hè to isabke bhaiya jal milal hè to jaise rahega iske bare mein aur aage batayenge bahut bahut lamba chauda iske bare mein bataye gaye hain jo aap log ko hum छोटा रूप में बताएंगे हम जाते हैं अफ्रीका के ओर भैया कोंगो में हम जा रहे हैं तुरुआ पे बहुत बड़ा बीमारी है चलल है एम्बोला के बारे में आप लोग जानो हैं कोंगो में है दो लक्ष तो ओइट इन हिट लाउंड इतना आदमी न मरल रहा और देखता जनता अब की मरल है भैया और ये बात है रिपब्लिक कोंगो में बोले 2325 आदमी मेंशन से लीवन गकोस एम्बोला से दौलक इन गस्किडिंग जो अमेरिका अफ्रीकांस लैंड के है कोंगोलांस खतन से और अथॉरिटीटन बोले 4945 आदमी बस में भइल है और ई दो दिन लाख में मिडल्स होकर रहा जो 2018 और 2020 में रहा उस समय पे 2000 2000
2299 mensen, maar Allah, op het aanwezig daarmee dodelijkse Congo ooit heeft meegemaakt. Abole abki aur jana maral hai dosto, to iske baare mein bhi bahut lamba hai. Aap log ke hum mul mulle baat batate hain ki itra janta maral hai aur wo hai Congo mein hamare pyare pyare janta jo ek bimari hai Ebola sab bole hai. हमारे जनता तो हम चलते हैं और आगे को अपना सूरीनाम के समाचार को लेकर. भैया वोनन ऑफेड वाटर नीदरलैंड के बातचीत है इस नित खुद को जानो. यहाँ नीदरलैंड में चलियो तरीबा में मतलब पानी में बोट है वो उन बहुत जहाँ आदमी रहे हैं तो कितना आदमी बोले तो घर द्वार ना है बोट पे घर बनाई के और वहाँ रे मा दत इस नीट खुद को मेंशन वो उन बहुत इस दूरदर दान अन है हाँ तो जेके मालूम ना है तो अब हम बताओ थे आप लोग तो यहाँ दनहाक में और कहाँ कहाँ पे जानो हैं कि पानी में घर बना है वही पे सब रहे हैं तो यहाँ बताए गए वो उन बोतन लेकिन इन मेरे जना है कि खुद कोप है मैं जो घर में हम लोग रहे ला उससे महंगा है वो है पैर फिर कांत मीटर एगो बोर्ड के बताल ये फोर और वो यूएस 20% और ज़्यादा भरिए जो हम लोग घर में रहे ला हमें दल एगो बोर्ड भी कहा है भैया फिर होंद सेसन सेस्तक दैसन एरो और खमेरल एगो घर भी का है फिर होंदत फिर नहीं तक दैसन एरो बताल फॉर रिखिल अन रिखिलेर वोनिंग और बताए गए हैं वोन बोतन सेन इन मिडल फिर नहीं तक फिरकांत मीटर ग्रोत tegen over 118 vierkante meter boot ego gemar hai ongeveer 94 vierkante meter hai aur ego ghar hai ongeveer 118 vierkante meter to bole use dekhiye to botiya aur mahanga pare hai 20% meer vierkante meter bij een gewone woning ligt de prijs op bijna 7500 ek vierkante meter to kiniye तो बताए गए दोस्तों आलो वोन बोतन जो 2025 में रहा हूफ्स्टाद में verkocht laag in de hoofdstad Groningen, Rotterdam, Haarlem mee zijn er relatief veel verkocht van Arjarabika Henga, Bollega de Ronde Veen, Wormerland, weder meer en meer worden naar verhouding eveneens veel woonweden verkocht mensen. तो कितना आदमी सोचे है कि हम बोटियन में जो घरवा बनल है वो सस्ता है मार आशीषित मेर फिर कांत मीटर इस दात नो ट्यूर्डर में से दन ओ हम जाए तेरी रुसलांद की ओर जनता Opnieuw is een magazijn voor Ruslandse webshop Wilberis door een droneaanval geraakt. Omwille in het magazijn vlakbij de Russische hoofdstad Moskou mee onthoudt een brand die inmiddels is geblust, dat zegt de regionale en regionale governor te Rusland met via Oekraïne dagen op betek via 620 drones richting Rusland met chalge he, hamare janta. En hier betawe Iran bole he, bole straat van Hormuz 19 augustus के ये बात 18 augustus के ये न्यूज़ है स्ट्रैट हॉर्मूज बोले पास ओपन आज फेयर्स फेयर्स अमेरिका हम लोग के जितना ऐस्ट है बोले सब देगा तब बोले हम लोग हॉर्मूज खोला हुआ अमेरिका दूसर बात बात बतिया है ईरान दूसर बात बतिया है ईरान बोले हम लोग खोला जैसे वही के और हुआ अमेरिका बोले जैसे वो कर है लेकिन अब के कर है दोस्तों ईरान तो यहाँ दूसर बात बोले है ईरान से पार्लियामेंट फोर्सेतर बोले है टॉप ऑनर हंडलर है मोहम्मद बखर गलीबास बोले है स्पीच में बोले है
Hij noemde het beëindigen van de Amerikaanse zeeblokkade, het opheffen van de sancties op olie en vrijgeven van de Iraanse tegoeden in het buitenland. Want tegoeden in Amerika's buitenland mee, frisker deze, bolle tap hamlo jaike kholap, bolle pahle hamar, jitra sancties tokale oke kool, sinds de oorlog 1 februari, Amerika, Israël, aanvalkere Iran koeper, varen er nog nauwelijks schepen doorheen, die leidt wereldwijd tot hoge prijzen, onder meer voor brandstofmensen. Bolle in het tijdelijke akkoord tussen de VS en Iran was afgesproken dat de straat van Hormuz weer helemaal open zou gaan, maar dat is niet gebeurd. Dat akkoord is inmiddels verlopen. Iran onderhandelt met Oman over een veilige doorgang door de straat van Hormuz, maar dat betekent volgens Iran niet direct dat de zeestraat wordt heropen, mensen. To Iran aise bole hai aur Amerika kuch oisen bole hai. Hamas ke or jai bhaiya. Hamas tulon jane hai ga terror groep hai ga Libanon me. Hamas zegt verder te willen met proces richting vredesdeal. Ze mangen vrede kere Iran Israël ze. Gaza staat mee. Hamas mangen vredesplan kere Gaza mee. Of bole hega onder leiding je maar Amerika chahin reke. Of bole die steun is vooralsnog niet. Of bole hega schoonzoon de Amerikaanse president ke he. Heeft hier de voorbije dagen over gesproken met zowel Hamas als Israël. Woordvoerder Hamas bole he, Hamsis Kuzem bole he, tijdspadden en procedurele stappen die nog ideaal in de teel uitgewerkt zullen moeten werden. Oorlog hote he bhaiya, tulun jano Pakistan ke or hem jai. O Pakistan me bhaiya, oudjon president wakara, premier ha. Oke jahal manse saban nikaris omdat u bemaar he. Tulun jane he am Imran Khan 73 jaar ke. Oke saban pakad ke ban karle raha nawara khiring aile he. To hospital me bhaiya bahut bemaar he. O bole hega ho kharek Pakistan ke. Bole hega Imran Khan ke bole 2023 me vast in veroordeelde in verschillende zaken, onder meer voor fraude. Partijgenoten Pakistan ke Tirik Izam bole familie maken zich zorgen over zijn gezondheid, mensen. Op bole hega u bemaar he hooggeruifd moet Khan binnen 28 uur naar het ziekenhuis worden overgebracht. Tot 16 september blijven. Obole Khan werd 2022 mee afgezet. Sindsdien is hij geconfronteerd met meerdere rechtszaken. Afgelopen december werd hij veroordeeld tot 17 jaar gevangenis voor fraude. Andere zaken gaan onder meer over massamisbruik en opruiming. De oud-premier ontkent alle beschuldigingen en noemde veroordeeld politieke Mofis mensen, toen aanplukken om je giet koos te laten.

0: जबरदस्त सॉन्ग कोशिश किया हम लोग आप सभी के खिदमत में तैयार करके और सुना दिया। आवाज मेरा ही था सुरेन भगवान दीन का, और म्यूजिक दिया है मास्टरो अशोक अयोध्या, पावर्ड बाय अनिल सरजू। तो साथियों यही तक था आज का हमारे सरनामी संगीत का प्रोग्राम जो समाप्त होने को आया। आशा उम्मीद है कि आज का सिलेक्शन आप सभी को जरूर पसंद आया हुआ होगा। अभी आप विज्ञापन सुनिए, देश विदेश का समाचार, उसके बाद सिर्फ नए नए सुपरहिट सॉन्ग्स फ्रॉम द बॉलीवुड फिल्म इंडस्ट्री तकरीबन 8 बजे रात ली तक। आफ्टर द ब्रेक साथियों, हैप्पी हैप्पी वीकेंड टू ऑल ऑफ यू एंड अंटिल सोसलोबी लोबी ऑन ब्लेसिंग्स। En natuurlijk bedankt voor het luisteren. After the break.
1: Je hebt ons gevonden. Laat ons nooit meer gaan. Vahon Hindustani Radio.
2: Dit is het Vahon Hindustani Radio nieuws. Goedemorgen, ik ben Bart Meijer. In Kazachstan vinden parlementsverkiezingen plaats. Verwacht wordt dat de partij van de autoritaire president Tokayev een meerderheid behaalt, waardoor hij zijn greep op het land verder kan verstevigen. Hij liet eerder al de grondwet aanpassen om langer aan te kunnen blijven. Stichting True Colors Nunspeet luidt de noodklok over verharding en doodsbedreigingen aan het adres van LHBTI+ inwoners in Oldebroek. Voorzitter Kevin Kromhout roept de gemeente op om diefstal en vernieling van regenboogvlaggen en de bedreigingen uitdrukkelijk te veroordelen. Het college bespreekt de situatie binnenkort en komt daarna met een inhoudelijke reactie. Dat meldt Omroep Gelderland. Amsterdam wil minder toeristen. De Amsterdamse coalitie verhoogt de toeristenbelasting stapsgewijs van 12,5% naar 20% in 2031. Gecombineerd met de btw-stijging op hotelovernachtingen stijgt de totale belasting naar 41%. Amsterdam heeft daarmee straks bijna de hoogste toeristenbelasting ter wereld. En de hekken van circuit Zandvoort zijn vanochtend geopend voor voorlopig de laatste Dutch Grand Prix. Voor de start van de Formule 1 race zingt Davina Michel het Wilhelmus. Max Verstappen begint de race om 3 uur vanaf de 4e startrij. Het weer nog. Onder de grote rivieren blijft het vanmorgen op een enkel buitje na droog, maar ten noorden ervan kun je nog wel wat regen verwachten. Vanmiddag klaart het op vanuit het westen. Op de meeste plekken wordt het droog en komt de zon erbij. Het wordt ongeveer zo'n 20 graden. In het zuiden kan de temperatuur met een beetje hulp van de zon oplopen tot 22 graden.
3: En tot zover het nieuws op Vahon Hindustani Radio.
4: हरे काम के लिए हर एडवर्टाइजमेंट के लिए मौत के समाचार फरमाइश या जो भी खबरें आपको देना है आप जाइए हमारा वेबसाइट है और हमारा ईमेल है info@fahonfm.nl। हर एक एडवर्टाइजमेंट हर एक काम के लिए आप तार कर सकते हैं सोमवार से लेकर शुक्रवार तक सुबह 9 बजे से लेकर शाम को 5 बजे तक और टेलीफोन नंबर 07 3652 2447। मेरे इन्फो www.radiofahonfm.nl of mail ons op info@fahonfm.nl. Nogmaals, maandag tot vrijdag tussen 9 en 5 kunt u bellen op nummer 070-3652.

0: जानम देख लो दूरियां। उदित नारायण जी आपको सुनाई ये शानदार गीत फिल्म वीर जारा में से निकाल कर हमने पेश किए हैं। इसका म्यूजिक डायरेक्टर संजीव कोहली, लेकिन ये गाने जो हैं इस फिल्म का, ये इस फिल्म का के गाने कभी मदन मोहन जी ने बजाए थे। तो मदन मोहन जी संजीव कोहली का पिता है, जी हाँ, यानी बाप मदन मोहन, बेटा संजीव कोहली। तो बरसों बाद मदन मोहन के ना होने पर संजीव कोहली ने वही गाने के नए धुनों में और नए तोड़ मरोड़ के नए साज में सुनाए हैं आपको। इसका एक पूरा सीडी है किस तरह से गाना संजीव कोहली ने बनाकर, अपने पिता का गाना बनाकर और नए फिल्म में डाले, कभी आपको सुना देंगे ज़रूर। चलिए,
1: हर काम के लिए, हर अपर्टेंसी के लिए, मौत के समाचार, फरमाइशे या जो भी खबरें आपको देना है, आप जाइए हमारा वेबसाइट है और हमारा ईमेल है info@fahunfm.nl। हर एक अपर्टेंसी, हर एक काम के लिए आप तार कर सकते हैं सोमवार से लेकर शुक्रवार तक, सुबह 9 बजे से लेकर शाम को 5 बजे तक। अब टेलीफोन नंबर 07 3 6 5 2 2 7 4। मेरे इन्फो www.radiofahunfm.nl of mail ons op info@fahunfm.nl. Nogmaals, maandag tot vrijdag tussen 9 en 5 kunt u bellen op nummer 070-365-2247.
2: Dit is het Fahun Hindustani Radio Nieuws. Goedemorgen, ik ben Bart Meijer. In Kazachstan vinden parlementsverkiezingen plaats. Verwacht wordt dat de partij van de autoritaire president Tokayev een meerderheid behaalt, waardoor hij zijn greep op het land verder kan verstevigen. Hij liet eerder al de grondwet aanpassen om langer aan te kunnen blijven. Stichting True Colors Nunspeet luidt de noodklok over verharding en doodsbedreigingen aan het adres van LHBTI+ inwoners in Oldebroek. Voorzitter Kevin Kromhout roept de gemeente op om diefstal en vernieling van regenboogvlaggen en de bedreigingen uitdrukkelijk te veroordelen. Het college bespreekt de situatie binnenkort en komt daarna met een inhoudelijke reactie. Dat meldt Omroep Gelderland. Amsterdam wil minder toeristen. De Amsterdamse coalitie verhoogt de toeristenbelasting stapsgewijs van 12,5% naar 20% in 2031. Gecombineerd met de btw-stijging op hotelovernachtingen stijgt de totale belasting naar 41%. Amsterdam heeft daarmee straks bijna de hoogste toeristenbelasting ter wereld. En de hekken van circuit Zandvoort zijn vanochtend geopend voor voorlopig de laatste Dutch Grand Prix. Voor de start van de Formule 1 race zingt Davina Michel het Wilhelmus. Max Verstappen begint de race om 3 uur vanaf de vierde startrij. Het weer nog. Onder de grote rivieren blijft het vanmorgen op een enkel buitje na droog, maar ten noorden daarvan kun je nog wel wat regen verwachten. Vanmiddag klaart het op vanuit het westen. De meeste plekken worden droog en komt de zon erbij. Het wordt ongeveer zo'n 20 graden. In het zuiden kan de temperatuur met een beetje hulp van de zon oplopen tot 22 graden.
3: En tot zover het nieuws op Fahun Hindustani Radio.